শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচ কেওয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 24শে সেপ্টেম্বর বৃহস্পতিবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। জাতিসংঘ সাধারণ পরিষদে জাপানের প্রধানমন্ত্রী তাকায়েচি সানায় বলেছেন, আইনে শাসনের ভিত্তিতে প্রতিষ্ঠিত অবাধ মুক্ত একটি আন্তর্জাতিক ব্যবস্থার সংরক্ষণ ও এর উন্নয়নে অবদান অব্যাহত রাখবে জাপান। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘে একটি ভাষণ দিয়েছেন তাকায়েচি। আইনে শাসনের উপর প্রতিষ্ঠিত অবাধ মুক্ত যে আন্তর্জাতিক ব্যবস্থার বিকাশ আমরা গড়ে তুলেছি তা এখন নানা দিক থেকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে উল্লেখ করে তিনি তার ভাষণ শুরু করেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সম্প্রদায়কে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম করে তোলা এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জাতিসংঘের গুরুত্ব অতীতের যে কোনো সময়ের চেয়ে আজ অনেক বেশি। বিশ্ব সংগঠনের প্রতি নিজের গুরুত্বপূর্ণ দায়িত্ব জাপান পালন করে যাবে বলে তিনি অঙ্গীকার করেছেন। উত্তর কোরিয়া প্রসঙ্গে রাশিয়ার সাথে দেশটির সামরিক সহযোগিতা জোরদার হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাকায়েচি। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতিকে নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবগুলো সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে তিনি বর্ণনা করেন। তাকায়েচি উল্লেখ করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে শান্তিপ্রিয় একটি রাষ্ট্র হিসেবে জাপান যে কোনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আইনের শাসনের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করে আসছে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের মতো বিভিন্ন আন্তর্জাতিক বিচার বিভাগীয় সংগঠনের প্রতি জাপানের ধারাবাহিক সমর্থন এবং এসব সংস্থায় দেশের বিচারকদের অবদানে এর প্রকাশ প্রতিফলিত হয়। জাতিসংঘের সংস্কার বিষয়ে জাতিসংঘ সনদ থেকে তথাকথিত শত্রু রাষ্ট্র সংক্রান্ত ধারাগুলো সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন তাকায়েচি। জাপান ও জার্মানি সহ দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত দেশগুলোকে শত্রু রাষ্ট্র হিসেবে এইসব ধারায় উল্লেখ করা হয়। নিজের ভাষণ তাকায়েচি এরকম মন্তব্যের মধ্যে দিয়ে শেষ করেছেন যে জাতিসংঘের সদস্য রাষ্ট্র হওয়ার পর থেকে বিগত 70 বছরে জাপান একান্তভাবে প্রতিরক্ষামুখী নীতির আওতায় আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি ও সমৃদ্ধিতে ধারাবাহিকভাবে অবদান রেখেছে এবং ভবিষ্যতেও তা অপরিবর্তিত থাকবে। জাপানের প্রধানমন্ত্রী তাকায়েচি সানা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা ও অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা পুনর্নিশ্চিত করে নিতে একটি শীর্ষ বৈঠক করেছেন। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের বাইরে দুই নেতা সাক্ষাৎ করেন। ট্রাম্প বলেছেন, জাপানের শিল্পখাত খুব ভালো করছে, দেশটি খুব ভালো করছে, অনেক বড় উন্নতি হয়েছে এবং তার সঙ্গে সাক্ষাৎ হওয়া সম্মানের বিষয়। তিনি আমার একজন বন্ধু। গত কয়েকবার আমরা একে অপরকে খুব ভালোভাবে জানতে পেরেছি এবং তিনি একজন অসাধারণ প্রধানমন্ত্রী হতে চলেছেন। জবাবে তাকায়েচি বলেন, তাদের জোটের শক্তি বিশ্বের সামনে তুলে ধরার এই সুযোগ তিনি কাজে লাগাতে চান। তিনি আরও বলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের মতো ক্ষেত্রগুলিতে অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা এগিয়ে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে তাকায়েচি উল্লেখ করেন যে জাপান টানা 7 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বৃহত্তম বিনিয়োগকারী দেশ হিসেবে রয়েছে। পাশাপাশি দুই নেতা দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তাকায়েচি আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিষয়টিও উত্থাপন করেন। ট্রাম্প প্রশাসন আইসিসি প্রসঙ্গে কঠোর অবস্থান নিচ্ছে। দুই নেতার মধ্যে খোলামেলা মত বিনিময় হয় তাকায়েচি যেখানে আইনের শাসনের ওপর জোর দিয়ে জাপানের অবস্থান তুলে ধরেছেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। টাইফুন দুজুয়ান জাপানের কান্তো অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ঘটিয়েছে এবং ভূমিধসের সৃষ্টি করেছে, যার ফলে এখন পর্যন্ত 9 জন নিহত এবং আরো 5 জন নিখোঁজ রয়েছেন। শক্তিশালী এই টাইফুন সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত জাপানের দিকে এগিয়ে আসে। এর ফলে সৃষ্ট বৃষ্টির মেঘ কান্তো এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে বহু ঘন্টা ধরে অবস্থান করছিল। টোকিও শহর কান্তো এলাকায় অবস্থিত। কান্তো এলাকার 8টি স্থানে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। চিবা জেলায় 6 জন মারা গেছেন এবং 3 জন নিখোঁজ রয়েছেন। কানাগাওয়া জেলার মিউরা ও ইয়োকোসুকা শহরে 3 জন মারা গেছেন এবং 2 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। বন্যা ও ভূমিধসের কারণে চিবা, কানাগাওয়া ও ইবারাকি জেলার 630টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিখোঁজদের সন্ধান ও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। টাইফুন ডুজুয়ানের ফলে সৃষ্ট প্রবল বৃষ্টির কারণে চিবা জেলার কিমিৎসু শহরে একটি ব্যবহৃত গাড়ির ডিলারশিপ চত্বরে বিপুল পরিমাণ কাদা ও ধ্বংসাবশে ঢুকে পড়েছে। এর ফলে প্রায় 70টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কয়েকটি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে যায়। একজন পাকিস্তানি ব্যক্তির পরিচালিত সেই কোম্পানির চত্বরে 100টি যানবাহন এবং খুলে ফেলা গাড়ির যন্ত্রাংশ ছিল। মঙ্গলবার তিনি দেখতে পান যে কাদা ও ধ্বংসাবশেষ প্রায় 1 থেকে 2 মিটার উচ্চতা পর্যন্ত স্তূপ হয়ে পড়ে আছে এবং অনেক গাড়ি সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। তিনি বলেছেন, কোম্পানির পক্ষে একা সমস্ত কাদা ও ধ্বংসাবশেষ সরানো কঠিন হবে এবং তিনি কর্তৃপক্ষের কাছ থেকে জনবল সহায়তা চাওয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, গাড়িগুলো চাপা পড়ায় তিনি একেবারেই কাজ করতে পারছেন না এবং এই ক্ষতির পর ব্যবসা চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে তিনি চিন্তিত। তিনি আরো বলেন যে ভারী বৃষ্টি কতটা ভয়াবহ হতে পারে তা তিনি উপলব্ধি করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 3টি সংবাদ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা আরোপের পর টেলিভিশন নেটওয়ার্কের সঙ্গে সংঘাত গভীর হয়ে ওঠা অবস্থায় হোয়াইট হাউস নতুন একটি ট্রাম্প টিভি চালু করেছে। ট্রাম্প শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছেন যে CNN, MS Now এবং পলিটিকোকে তিনি হোয়াইট হাউসের সংবাদ পরিবেশন থেকে নিষিদ্ধ করছেন। সংহতির প্রকাশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রধান টিভি নেটওয়ার্কগুলো সোমবার থেকে প্রেসিডেন্টের সংবাদ সম্প্রচারে নিজেদের সমষ্টিগত অংশগ্রহণ স্থগিত করেছে। ফলে প্রেসিডেন্ট যেসব অনুষ্ঠানে অংশ নিয়েছেন তার কয়েকটির কোনো ভিডিও বা অডিও পাওয়া যায়নি। একই দিনে হোয়াইট হাউস ঘোষণা করেছে যে বেসরকারি একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ব্যবহার করে তারা ট্রাম্প টিভি নামে একটি 24 ঘন্টার স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করেছে। হোয়াইট হাউস সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে, প্রধান সবগুলো মুহূর্ত আপনার টিভিতে আসেনি, এখন তা আসতে পারবে। দিনের পরবর্তী সময়ে সেই সম্প্রচার শুরু হয়েছিল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অ্যানিমে ও নাটকের দৃশ্যাবলীর ক্লিপের দৃশ্যপটের পেছনে ট্রাম্প টিভি শিরোনাম দেখানো একটি ভিডিও দিয়ে এটি শুরু হয়। এরপর ট্রাম্পের আগের একটি ভাষণের ভিডিও সম্প্রচার করা হয়।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কোনিচুয়া, কেমন আছেন শ্রোতা বন্ধু? এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: সঙ্গে আছি আমি হিরক খান। জাপানি শেখার এই আনন্দময় ভ্রমণে আমাদের সঙ্গী আজ আপনারা সবাই।
0: আজ এই আসরের 30তম পাঠে আমরা শিখব জাপানিতে কিভাবে ঘটে যাওয়া বা ঘটতে যাওয়া একাধিক কর্মকাণ্ডের কথা একটি বাক্যের মাধ্যমে প্রকাশ করা যায়।
1: আমাদের এই অনুষ্ঠানের মূল চরিত্র ভিয়েতনামী মেয়ে তাম, একই ভাড়াটে বাড়িতে বসবাসকারী চীনা ফটোগ্রাফার মিয়ার সঙ্গে আজ এসেছে একটি ক্যাফেতে। ইউকি নামের একজন জাপানি সঙ্গীত শিক্ষার্থীর সঙ্গে ভিয়েতনামে তামের দেখা হয়েছিল, সে কথাই আজ সে জানাচ্ছে।
0: তাহলে চলুন শুনি 30তম পাঠের কথোপকথন।
2: মেরন পাফে দে গোজাইমাস, ওয়েশো
3: তামু, ইউকি-সান তো দোকো দে আত্তা নো?
2: বেতনাম দেস, শোগাক্কো দে বোলান্টিয়া ও শিমাশিতা,
0: এবারে প্রতিটি লাইনের অর্থ জেনে নেওয়া যাক।
1: ওয়েট্রেস বা দোকানের নারী কর্মী পারফে নিয়ে এসে বললেন,
2: মেলন পারফে দে গোজাইমাস,
0: এই নিন আপনাদের অর্ডার করা মেলন পারফে।
1: তাম তখন বিস্ময় প্রকাশ করে বলে,
0: দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু।
1: খাবার খেতে খেতে মিয়া জিজ্ঞেস করলো,
3: তামু, ইউকি-সান তো দোকো দে আত্তা নো?
0: তামসান, ইউকি-সানের সঙ্গে প্রথম কোথায় আপনার দেখা হয়েছিল?
1: তাম উত্তর দিল,
2: বেতনাম দেস,
0: ভিয়েতনামে।
2: শোগাক্কো দে বোলান্টিয়া ও শিমাশিতা,
0: আমরা একটি প্রাইমারি স্কুলে স্বেচ্ছাসেবকের কাজ করতাম।
2: ইশ্শো নি উতাত্তারি ওদোত্তারি শিমাশিতা,
0: আমরা একসঙ্গে গান গেয়েছি নেচেছি।
1: একথা শুনে মিয়া বলল,
0: আচ্ছা তাই নাকি?
1: তাম বলে চলল,
0: হ্যাঁ আমি ইউকি-সানের সঙ্গে আবার দেখা করতে চাই।
1: অতীতের চমৎকার স্মৃতি, তাম এবং ইউকি স্কুলের বাচ্চাদের সঙ্গে একত্রে নাচ গান করছে,
0: আর কামনা করি ওদের দুজনের মধ্যে যেন আবার সাক্ষাৎ ঘটে। আজকের মূল বাক্য হচ্ছে আমরা একসঙ্গে গান গেয়েছি নেচেছি। এই প্যাটার্নটি শিখে নিলে আপনারা অতীত বা ভবিষ্যতের একাধিক কর্মকাণ্ডের কথা জাপানিতে একটি বাক্যের মাধ্যমেই প্রকাশ করতে পারবেন। মূল বাক্যের উপাদানগুলো বিশ্লেষণ করা যাক।
4: ইশ্বনি
0: মানে হলো একসঙ্গে,
4: উতাত্তারি
0: এই ক্রিয়ারূপটি আসলে গান গাওয়া বা
4: উতাউ
0: ক্রিয়াপদের সঙ্গে
4: তারি
0: যোগ করে গঠন করা হয়েছে। একইভাবে
4: ওদোত্তারি
0: ক্রিয়ারূপটি গঠিত হয়েছে নাচা বা
4: ওদোরু
0: ক্রিয়াপদের সঙ্গে
4: তারি
0: অনুসর্গ যুক্ত করার মাধ্যমে। সবশেষে থাকা
4: শিমাশিতা
0: কথাটির অর্থ করেছি। এবারে আজকের পয়েন্ট, বেশ কিছু কর্মকাণ্ডের মধ্য থেকে কয়েকটি কাজের উল্লেখ করার সময় ক্রিয়ার
4: তারি
0: রূপ ব্যবহার করতে হয়। যে কোনো ক্রিয়ার তে রূপ থেকে তে অংশটি বাদ দিয়ে সেখানে জুড়ে দিন তারি।
1: মূল বাক্যে আমরা দেখেছি তাম এবং ইউকি একসঙ্গে যা কিছু করেছে তার মধ্য থেকে দুটি কাজের উল্লেখ করেছে তাম, সেগুলো হলো গান করা এবং নাচা, তাই সে বলেছে উতাত্তারি ওদোত্তারি।
0: আর যেহেতু এসব কাজ অতীতে ঘটেছে তাই সে বাক্যের শেষে বলেছে করেছি মানে
4: শিমাশিতা।
1: শ্রোতা বন্ধু, তাহলে আপনারাও চেষ্টা করুন, শুনে শুনে বলুন।
4: উতাত্তারি ওদোত্তারি শিমাশিতা, ইশ্শো নি উতাত্তারি ওদোত্তারি শিমাশিতা।
0: এবারে একটি নমুনা সংলাপ, একজন পর্যটক জানাচ্ছেন হোক্কাইদো গিয়ে তিনি কি কি করতে চান।
5: হোক্কাইদোতে নানি ও শিমাসু কা? হাইকিং ও শিতারি ওনসেন নি হাইত্তারি শিতাই দেসু।
0: কথাগুলোর অর্থ এরকম,
5: হোক্কাইদোতে নানি ও শিমাসু কা?
1: হোক্কাইদোতে কি কি করবেন?
4: হোক্কাইদোতে
0: মানে হচ্ছে হোক্কাইদোতে,
4: 何をしますか？
0: অর্থ হলো কি কি করবেন?
5: ハイキングをしたり、温泉に入ったりしたいです。
1: ハイキングから、উষ্ণ প্রস্রবণে স্নান করা ইত্যাদি করতে চাই。
4: ハイキングをしたり。
0: কথাটি হলো
4: ハイキングをする。
0: অর্থাৎ ハイキングバピクニック করা ক্রিয়াটির তারি রূপ。আবার
4: 温泉に入ったり。
0: কথাটি
4: 温泉に入る。
0: বা উষ্ণ প্রস্রবণে স্নান করা ক্রিয়াটির তারি রূপ。এই বাক্যে বক্তা তার ইচ্ছার কথা জানাচ্ছেন বলে বাক্যের শেষে তিনি বলেছেন করতে চাই বা
4: স্টাই দেস।
0: খেয়াল করেছেন তো, তারই রূপটি অতীত বা ভবিষ্যৎ উভয় সময়ের জন্য ব্যবহৃত হতে পারে।
1: এবার তাহলে বন্ধুরা শুনে শুনে বলুন।
4: হাইকিং ও স্টারি অনসেন নি হাইত্তারি স্টাই দেস।
0: আরো উদাহরণ দেয়া যাক। মনে করুন আপনি ওকিনাওয়া ভ্রমণ করে ফেরার পর কেউ জানতে চাইল সেখানে আপনি কি কি করেছেন। আপনি যদি বলতে চান আমি

0: 海で泳いだりしました。
1: এবারে আজকের বোনাস বাক্য। রেস্তোরাঁয় মেলন পারফে নামক খাবারটি দেখে তাম এই কথাটি বলেছে। কথাটির অর্থ দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু। খাওয়ার সময় কোনো কিছু সুস্বাদু লাগলে বলুন
2: ঐশি,
1: কিন্তু মুখে দেওয়ার আগে শুধু দৃষ্টির বিচারেই যদি বলতে চান যে দেখতে সুস্বাদু মনে হচ্ছে তাহলে বলুন
2: ঐশ।
3: এবার আপনাদের পালা।
1: এ পর্যায়ে আরো একবার শুনবো আজকের কথোপকথন।
4: মেলন পাফে দে গোজাইমাস। ওইসো।
5: তামু, ইউকি-সান তো দোকো দে আত্তা নো?
6: ভিয়েতনাম দেস। শোগাককো দে ভলান্টিয়া ও শিমাশিতা। ইশশো নি উতাত্তারি ওদোত্তারি শিমাশিতা।
5: সো দাত্তা নো?
6: হাই।
3: এবারের পর্ব কাইতো, আপনার ভোজন বিশারদ।
1: আজকের নাট্যাংশে তাম এবং মিয়া মেলন পারফে খেয়েছে, তাই চলুন জাপানের মিষ্টান্ন সম্পর্কে আজ আলোচনা করা যাক।
3: সব রকমের মিষ্টান্নই জাপানে পাওয়া যায়, তা সে হোক প্রথাগত জাপানি মিষ্টান্ন অথবা পশ্চিমা ধাঁচের মিষ্টি খাবার বা কনফেকশনারি পণ্য।
1: ঠিকই বলেছেন, তবে পশ্চিমা ধাঁচের বলে পরিচিত অনেক খাবারই কিন্তু বলতে গেলে জাপানে আলাদা রকম নিজস্বতা পেয়েছে। যেমন ধরুন সওতো কেইকি, এটা দেখতে স্ট্রবেরি শর্ট কেকের মতো হলেও এতে ব্যবহার করা হয় স্পঞ্জ কেক। চালের পিঠা, চালের ক্র্যাকার বা মচমচে পাপড় জাতীয় খাবার এবং বিন পেস্ট অর্থাৎ শিমবিচি বা ডাল জাতীয় শস্যের হালুয়া ভর্তি পুলি পিঠা আবহমান কাল ধরেই জাপানের ঘরে ঘরে জনপ্রিয়। এছাড়াও রয়েছে মৌসুমি কিছু খাবার, যেমন গরমের দিনে বরফ চেছে নিয়ে তৈরি কুলফি আর শীতকালে সুইট রেড বিন স্যুপ। জাপানের মিষ্টান্ন শুধু যে খেতে সুস্বাদু তাই নয়, দেখতেও এগুলো ভারী সুন্দর। বসন্তকালে প্রায় সব খাবারে চেরি ফুলের আবহ ফুটিয়ে তোলা হয়, আবার গ্রীষ্মকালে তৈরি করা পিঠাগুলোতে ফুটে ওঠে তারা ভরা রাতের আকাশ অথবা শুভ্র ঝর্ণাধারার প্রতিচ্ছবি।
3: কাজেই বন্ধুরা, আমরা আশা করব যে আপনারা কখনো জাপানে বেড়াতে এলে অবশ্যই জাপানি বাহারি মিষ্টান্নের স্বাদ, সৌরভ আর সৌন্দর্য উপভোগ করে যাবেন।
1: এই ছিল আজকের সহজে জাপানি ভাষা, কেমন লাগলো জানাবেন অবশ্যই।
3: তাহলে আগামী আসরে দেখা হবে।
7: টোকিও から お送りします
8: This is NHK World Radio Japan Tokyo